সন্ধিয়া 6:10 কৃষক বাণী অনুষ্ঠানত পশুর পুষ্টি পরিচর্যা আর রোগ নিরাময় এই বিষয়ে আলোচ করিব ডক্টর রবীন ভূঁয়া আর ডক্টর দিতুল বর্মনে। আগ ধরব কৃতাঞ্জলি বর্মনে। আলোচনাটির প্রথম খণ্ড শুনবলে পাব। লগতে আছে পাচলি আর শস্যর বজার দর, কৃষকর বাবে যুগুতা বতরর বতরা। আগবাব শিখামণি দত্তই, প্রযোজনা উৎপল বরার। বিয়লি 5:45 হিন্দি ভাষা শিক্ষার পাঠ অনুষ্ঠানত রীণা বিশ্বকর্মার কথিকা হিন্দি ব্যাকরণ মে বিশেষ্য অর বিশেষণ কা প্রয়োগ। নিশা 10:00 অখিল ভারতীয় সংগীতানুষ্ঠানত শিল্পী বিদ্যান্স সালেম কে শ্রীনিবাসনের মৃদঙ্গম লয় ভিন্নসম বাদন আর শিল্পী বিদ্যান চিহ্ন ভেঙ্কট সুবাইহর তাভিল বাদন শুনবলে পাব। নিশা 9:30 আলাপ অনুরাগ অনুষ্ঠানত বিশিষ্ট শিল্পী পখিলা লেকথেপির সৈতে হওয়া সাক্ষাৎকারের তৃতীয় খণ্ড শুনবলে পাব। রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার। নিশা 8:02 দৃষ্টিপাত। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 ইভাপ্রীতি শর্মার কণ্ঠর আধুনিক গীত প্রচারিত হব। সন্ধ্যা 6:40 নন্দা নিয়োগীর কণ্ঠর রবীন্দ্র।

বগাই বিদ্রোহী আর ছত্রগোপাল কর্মকারে কথা পাতি আছিল। বগাই বিদ্রোহীয়ে ছত্রগোপাল কর্মকারে দিয়া ভাষণ সম্পর্ক মন্তব্য করে আছিল। বগাই বিদ্রোহীয়ে কৈছিল যে ছত্রগোপালের ভাষণ তো বড় সুন্দর হল, ছত্রগোপালেনো ইমান শুয়ালাক ভাষণ দিবলৈ কত শিকিলে তাকে বগাই বিদ্রোহীয়ে প্রশ্ন করেছিল।

0: বগাই এইবুলি প্রশ্ন করেছিল যে ছত্রগোপালে যে কলে পুরুলিয়া বাঁকুড়া সাইবাসা ভাগলপুরের মহুয়া ইয়াত নফুলে, ইয়াত নিয়র পায় বকুল ফুলহে মুকলি হয়, ফুলে কেতেকি নাহর কপু তগৰ, এই ধরনের সাহিত্যিকর ভাষানো সাধারণ মানুষে কেনে বুঝি পায়? এইবুলি বগাই বিদ্রোহী ছত্রগোপালক প্রশ্ন করিলে। ছত্রগোপালে কলে,
1: বগাই, কিছু বুজা কিছু নুবুজাক ভাষণ দিলেই মানুষের মনত কৌতূহল উপজে, আগ্রহরে শুনবলে রই থাকে, মই তাকেই করো।
2: খাওনে নম্বর 10, তই কলে দেশ স্বাধীন হল, কতনু দেশ স্বাধীন হল? বুড়া কেটার সিগারেট এসোপাও মুকলিকে টানিব নে কি ক?
0: নিজের কথাত নিজে রস পাই বগাই হাঁহিবলে ধরিলে। ছত্রগোপালেও তার কথা হাঁহিলে।
2: মই এটা কথা ভাবিছো ছত্র, তহতে সহায় করলে এই সমস্যাটার আমি উদ্ধার হব পারো, ক সহায় করবি নে?
1: কি কথা?
2: চা, খিলজুড়ি কাকজুড়ি ভোগদ্বার বিলতিয়া আদি গাঁওবুর ব্রহ্মপুত্র আর ধনহির বুকু যা গল, বানপানী আছেই, মানুষবুরক কোনো কালে বিপদে লগ নেড়িব যেনই পাইছো। এতিয়া সাঁওতাল মুন্ডার বসতি তহতর মানুষবুরের বসতি এই মুরুলিয়া গাঁৱত ব্রহ্মপুত্র খহনীয়া আরম্ভ হলেই, মুরুলিয়া গাঁৱত গড়াখহনীয়া প্রতিরোধ করব নোৱাৰিলে মরিয়াহোলা চলা চারু পলাশগুড়ি বিহিয়া গাঁও লুইটর বুকু যা যাব।
1: অ, সেই কারণেই তো আজির মিটিংখন চলি আছে। আচ্ছা, তই যে কলি তহতর মানুষের গাঁও, সেইটো কিয় কলি?
2: কেলি, তয়ে দেখুন তোর ভাষণত কই গলি, আমার জ্ঞাতি কুটুম বেটিয়নী চাহ বাগিচার গোবিন তাঁতি, বলিয়া ভূঁয়া এটুয়া ভূঁয়া, বুড়ালিকচনৰ ভৰত তাঁতি, বৰমামুদি ৰঘুমুদি, হাওতলি চাহ বাগিচার মহাবীৰ গোৱালা, চান্তাৰা তাঁতি, বৰফলং বাগিচার এটুয়া মুড়া, গৰঙাৰ বিদেশী কমার, ৰঙাজনৰ আনচা ভূঁয়া, চপাগুড়ির ৰাজচাইতুৰী, নুঙলিগড়ৰ বিষ্ণু বৈষ্ণৱ, এই সকলোৱে ভাৰতৰ স্বাধীনতা যুঁজত জঁপিয়াই পৰি দেশৰ হকে প্ৰাণ আহুতি দিবলৈ ওলাই আহিছিল।
1: মিছা তো মই কোৱা নাই।
2: তই মিছা কোৱা নাই ছত্ৰ, কিন্তু অসমত কি এইকেইজন মানুহে স্বাধীনতা সংগ্রামত যোগ দিছিল?
1: নাই, সেইটো মই কোৱা নাই। আমার মানুষবুরর প্রাণত দেশাত্মবোধ জগাই তুলিবর কারণে তেনেকৈ কৈছিলো।
2: ও, আমার মানে?
1: ধেত তেরি, হয়তো আমার মানে তই বড় বুধিয়ক বগাই। বারো, কি কম বুলিছিলি কসুন।
2: ও, মই এটা কথা ভাবিছো ছত্র, কামটো তহতর কংগ্রেসখিনিয়েই করিলে আমার একটা ডাঙর সমস্যা সমাধান হয়।
1: কসুন বারু।
2: 1950 সনত নেপাল আর ভারত সরকারের মাজত শান্তি আর মৈত্রীর যখন চুক্তি সম্পাদিত হয়েছিল তার 7 নম্বর দফাটো মোর মুখস্থ। দফাটোত কি কৈছে শুন, দি গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড নেপাল এগ্রি টু গ্রান্ট অন এ রেসিপ্রোকেল বেসিস টু দ্য ন্যাশনালস অফ ওয়ান কান্ট্রি ইন দ্য টেরিটরি অফ দি আদার দি সেম প্রিভিলেজ ইন দ্য ম্যাটার অফ রেসিডেন্স ওনার অফ প্রপার্টি পার্টিসিপেশন ইন ট্রেড মুভমেন্ট এন্ড আদার প্রিভিলেজ অফ সিমিলার নেচার। বড় ভাল কথা কৈছে চুক্তিখনত, যেহেতু চুক্তিখনের মতে আমিও সমানে সুবিধা লৈ নেপালত বসবাস করবগে পারো, সম্পত্তির মালিকানা সত্ত্বেও পাব পারো, গতিকে আমার ইয়াত গড়াখহনীয়াত পড়ি উদাস্ত হওয়া শিলজুড়ি কাকজুড়ি ভোগদ্বার বিলতিয়া গাঁৱৰ অসমীয়া মানুষখিনিক নেপাল দেশতে নি বহুৱাবগে লাগে। তহতে নেপাল সরকার কথাটো কওগৈ, দিবনে আমাক নেপাল সরকারে মাতি? নেপালীহতে আমাক তাত থাকিবলৈ দিবনে? চুক্তিমতে, জওয়াহরলালর চুক্তিমতে আমিও তো নেপালত থাকিবগে পাৰো, দিবনে? দিবনে নেপালীহতে আমাক মাতি?
0: বগায়ে শেষ কথাকেইখাৰ টানকৈ কৈ ছত্রগোপালৰ মুখলৈ তটকৈ চাবলৈ ধৰিলে। কটাক্ষ কৰি কোৱা বগাইৰ কথা শুনি ছত্রগোপাল থৰ হৈ ৰৈ গল। বহুপৰ নীৰৱে তাৰ মুখলৈ চাই ভাবিবলৈ ধৰিলে, তাৰ সহপাঠী বন্ধুজন ইমান চিনাকি হৈও যেন আজি তেনে এজন অচিনাকি ব্যক্তি। তাৰপাছত লাহে লাহে বগাইৰ কান্ধত এখন হাত থৈ শান্তভাৱে কবলৈ ধৰিলে,
1: ক বগাই, ক, মনৰ কথা খুলি ক, বন্ধু হিচাপে সকলো কথাই তই কোৱাৰ আৰু মই শুনাৰ অধিকাৰ আছে। মানুহৰ মনৰ কথা নুবুজিলে সমাজৰ কাম কৰিবলৈ আগবঢ়াটো মূৰ্খামি হ'ব, মোৰো ভুল হ'ব পাৰে।
2: ভুল হৈছেই, তই এবাৰ কৈ গলি অসমত বাস কৰা সকলো জাতি জনগোষ্ঠী মিলি বৃহত্তৰ অসমীয়া জাতি গঠন কৰাৰ কথা, এবাৰ কলি ভাল ভাৰতীয় নাগৰিক হোৱাৰ কথা, আৰু একেখন মুখেৰে অসমৰ চাহ বনোৱা আৰু জনগোষ্ঠীভুক্ত লোকসকলক এটা বেলেগ জাতি হিচাপে চিহ্নিত কৰি কথা কোৱা নাছিলিনে? আজিৰ ভাষণতে কোৱা নাছিলিনে?
1: কি কৈছিলো?
2: কিয়,

ফল, হাত বাউ দেখি আহিব লাগে, অমুখত আছে রং, অমুখত আছে রং, রণর ভাগি সকলোৱে জানে, রণর ভাগি সকলোৱে জানে, আমিনো কি পালো, আমিনো কি পালো,

অতীব সুন্দরী তিলোত্তমা রূপী ন কন্যার সাজতহা সদ্য প্রস্ফুটিতা এটি শুভ্র পদুম কলির দরে মুখাবয়বর শরৎ সুন্দরীক দেখি কারণবার মন প্রাণ ক্ষন্তেকর বাবে হলেও চঞ্চল নহয়। চঞ্চল হয় মন বন উপবন উদ্ভিন্ন উদ্দলিত যৌবনেরে উনৈশত বা বলা যুবক যুবতীর মনবোর মেঘালী আকাশর কপহুয়া মেঘ হয়। আকাশর রামধনুর হাতরঙি সপন দেখে, সপনে দিনবুর মধুর করে, জীবন রঙিন হয়। সপনবিহীন রঙহীন জীবনত জানো আছে জিয়াই থকার মাদকতা।

সংগীত নাটকে একাডেমি মানে বিখ্যাত বিখ্যাত কারবার আর যত আমাকে শিকায় কথা সংগীত নাটক একাডেমির কলকাতায় একটা সাংঘাতিক সম্মেলন হয়েছিল, তাতে একটা দিনের 45 মিনিট ভূপেন দাক ফোকর উপর প্রোগ্রাম করব দিছিল।

0: ঠমকিলে রথর সকুরি, তাতেই হঠাৎ তোমার বুকু মোর আনন্দাশ্রু বরহে, দেহ রন্ধ্রে রন্ধ্রে তুলিলে কি হরণ তোমার উঠর পরহে।
1: মতো এইটো কলকাতাতে ভূপেন দা কমপ্লিট করেছিলে, আমি অসমিয়া নহও দুখিয়া, এখন এখন ধুনিয়া স্টোরি আছে। তার মানে কাম করা লোরা সুদামা উড়িষ্যার লোরা হি দেই, তারপর সি ভূপেন দার একদম সাঁতরে আসলে বহুত বছরলৈকে। সুদামা মানে বহুত দিনের পর আছে সুদামা। তা ভূপেন দা তো রাতি লিখে নহয়, প্রতি নিশা লিখে। এটা আমার ময়ূখে খুব কয়, কেবা কেবা খুঁয়ে যে ভূপেন দার লগত গই বিছনা, তেতিয়া কলে বর্তা কি করে লাইট জ্বলাই জ্বলাই রাতেপা চারিটা বজার প্রতি নিশা উঠে, উঠি পেলায় লিখে ভূপেন দা। তো হেনেকে আমি অসমিয়া নহও দুখিয়া তো কোবা পাতত লিখিছিলে বলে আই কমপ্লিট করেছে। তার আগদিনা নিরুজ চৌধুরী গই পাইছে ইয়ারপরা, জয়ন্ত হাজরিকা নিরুজ চৌধুরী আমার গানটু পুরা শুনাইছে। লক্ষ্মীনারায়ণ পেজিপুরায় ফার্স্ট লাইনটুও কই দিয়ে, আমি অসমিয়া নহও দিয়া কি হর দুখিয়া অসম, মই লিখা নাই বুঝছ, মই কইছো সান্তনা লোভিলে নহব, আজির অসমিয়ায় নিজক নিচে নিলে অসম রখাতলে যাব। তারপিছত তো গান দীঘলিয়া গান জানা, বহুত ধুনিয়া ধুনিয়া শব্দ তাতে। নিজের আইক ঘিন করা বুঝাব, আনর আইক ভাল পাওয়া মানে যে এবিল তো সুন্দর সুন্দর কথা এটা যে নাও। সেই গানটু কল আমার মূর কিনা থাকি গল মনতে দেই, মানে ইমান সুন্দরকে বুঝাইছে কথাখিনি কইছে থাকি গল। ই করিলে কি রাতেপয় সুদামা লিখাব তো ঝাড়ু টারু করে পেলায় কাগজ বিলাক গুছি গল, পেলাই দিল লুছে। ভূপেন দা উঠি পেলায় গানটু এটা নাই, পাগলের দরে দরজাত মারিছে, অমুক করেছে, বিরাট খঙাল কৌ নহয়, গান কত গানটু এটা আমার রেকর্ড করবলে বলো তোলা আর দেখ। তারপরে জয়ন্ত হাজরিকা হতে পারা নাই আর গিয়ে পেলে শান্ত করবলে হে করল। ভূপেন দা বস শুনব তই, তেতিয়া মানে ভূপেন দাও নহয় তেতিয়াও বোধ মই ভূপেন মামাই কওঁ।
2: মাজতে সুধি যাওঁ শ্রোতা সকলৰ কথাৰ কাৰণে কথাটো স্পষ্ট কৰা ভাল, যে আপোনালোকে এজনে আনজনক তই বুলি সম্বোধন কৰিছিল নহয়?
1: এই যে তই বুলি সম্বোধন কৰিছিলো সেইটো কিন্তু মানে ভূপেন মামা কওঁতে নাই কোৱা মই দেই তই, সেইটো মোৰ বিয়াৰ পিছত। যেতিয়া ঘৰত আহি পেলাই দেখিলো যে সবে তই কয় ন, তইটো খুব আপন লাগে। ইভেন মোৰ শাহু আই মা খান্তিপ্ৰিয়া হাজৰিকা, মই তেখেতকো তই বুলি সম্বোধন কৰিছিলো। দেখো ৰোজ বাইদেউ, ৰুবি বাইদেউ, বাকীবিলাক সব তই কয়, অমৰতা ককাইদেউ বুলি কৈছিলে, কিন্তু সব ভূপেন দা তই, এনেকুৱাটো আমাৰ আমাৰ মতে সব কুইন বুলি কয়। কুইন বাইদেউক বাইদেউ নকয় কোনো, সব কুইন, সমৰ হাজৰিকাও কুইন, সবেই কুইন বুলি মাতে। তারপর এটা দেখি সবাই তয় কয়, মোৰ ইমান ভাল লাগে তয়টো শুনবলে। ভূপেন দাক কলো, ভূপেন দাক

0: নাটক উৎপল দত্তর নাটক, ভানু ব্যানার্জি, জকর রায়, নিপতি চ্যাটার্জি, এইবিলাক সব তাহানির কলকাতার সব বাঘা বাঘা কৌতুক শিল্পী আর ভানু ব্যানার্জি বিরাট গ্রুপ আসিল সবার উপর নাটক বিলাক দেখাবলে লৈ যায়। হে নাটক চাও আমি চাইনিজ খাও বাক স্ট্রিটত দেই এইবিলাক মানে তোমার
1: রন্ধা বঢ়াও করে।
0: ভূপেনে সবতে বনায়, ভূপেনে আমেরিকাত গিয়ে থাকি কারবার ঘর থাকলেও বনায়, লন্ডনতো কারবার ঘর থাকলে বনায়, তাতে ইয়াতো বনায়।
1: পিন্ধা উড়াত তেখেতর খুব শখ আছিল, আপনি তেখেতর কাপড় কানি সকলো যুগুতাই দিয়ে
0: বাস একদম বিরাট শখ মানে শখ। ভূপেনদা এটা কোরবাত উলাই যাওতে আমার কল্পনা আছিল তো তাই নামটো লবই লাগিব, মই খুব মিস করু এই সেপ্টেম্বর তো আহিলে 23 সেপ্টেম্বর আমি যাবছর বোম্বেত ভূপেনদার জন্মদিন পালন করছো, হয়তো আতরি আইসো অলমান তোমার প্রশ্নেরপরা, কিন্তু তাইক মই সদায় খুব মিস করো দেই, কারণ ভূপেনদার জীবনের এটা অধ্যায় কল্পনায় যেনেকে সামরি দিছিলে এই আজি মিউজিয়ামটো কোনো আমি দেখা নাপালো হয় যদি আজি কল্পনা লাজমী না থাকিলে হেতেন। ভূপেনদার গোটেই জীবন জোড়া অ্যাওয়ার্ড তাই সযতনে থইছিলে তো, পিছতে সূর্য হাজরিকা গৈ পেলায় নেখর ফালের পর আমি সূর্য হাজরিকা গৈ ভূপেনদা কলি তুমি লৈ আহা সব বস্তু, তেখেতে খুব সুন্দর করে ট্রাকত উঠাই বড় ধুনিয়াকৈ সকলো বস্তু ভূপেনদার ইয়ালেকে লৈ আনিছিলে। এই যে খাসি থা বম্বের বস্তু কলকাতার আজি হেরি বাংলাদেশের সকল বস্তু তো তাই মোর হাতো কেটামান আসে মানে পাকিনি আমি সব দি পেলায় হেরি ঋতুপর্ণ এই মিউজিয়ামটো মই আর কল্পনায় সজোয়া
1: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সংগ্রহালয়
0: নুরুদ্দিনক লৈ
1: দে
0: আমি আমি দুগৰাকীয়ে এই পুরা সংগ্রহালয় আমি সজাইছো। আর ভূপেন্দ্র আবেলি আবেলি মোর এখন আল্টো কার আসলে সরু উঠি পেলে যায় বলছুন চাও গিয়ে পেলে কি করে আছে দুজনী তে মানে মই তাইক সেইকাৰণে স্যালুট জনাও যে ভূপেন্দার পিছর পার্ট যিখিনি তাই আমাক দি থই গল হ্যাঁ হয়তো আমি নাপালু হয় তাই না থাকিলে হয় আর সেইবিলাক তো পার্টিকুলার সোয়া গই পেলে নিজে চাইছে
1: নিজে চাইছে
0: লাস্টত কই গৈছে এইটো ইনগুরিট করব কমে এয়া মোর শেষ ঘর।
1: ভূপেন হাজরিকার পাছত আপনি গোয়া অন্য গীতর কথা কোন কোকছন মানে প্রথম গীতটো আপনি গালে ব্রহ্মপুত্র রুতি
0: গালো না তারপর ভূপেন্দার লগত মই এনেকে গোয়া নাই, কিন্তু ভূপেন্দার ধরা সিনেমা লটি ঘটি রাজস্থানী গান ভূপেন্দা মুরুতয় গাইছে, গীতা দাসর মই গাইছো, এই পানি বুলি সিনেমাখন করেছিল ভূপেন্দাহতে পানি সিনেমাখনতো গাইছো কি গান, ইয়াতে গালো

0: হাই রূপক, মই ললিতা।
1: আহা ললিতা,
0: তুমি ইয়াত কি করে আছা রূপক?
1: এই লিপখন বেয়া হয়েছে আর লিপখনত এজন সহায় করবলৈ ইয়াতে আহিছো। যিয়ে বিপদত সহায় করে তেওঁই প্রকৃত বন্ধু, ঠিক কথা কৈছো নহয় মই?
0: ঠিক কথা কৈছা রূপক, কিন্তু
1: এইখিনিতেই কিবা বিজুতি আছে। এই কানেকশনটো, এইটো হৈছে কানেকশন বাফার।
0: আমি ইয়ার বিষয়ে বেশি কথা নাজানো রূপক। লিফটর টেকনিশিয়ান অহালে রখাই ভাল হব নেকি? তুমি এটা তারপর নামি আহা প্লিজ।
1: অলপ আগতে তলত জমা হওয়া মানুষখিনিয়ে কই আছিল যে হসপিটালের সুপারিটেন্ডেন্টজন বলে হার্টর পেশেন্ট, যদি তেখেতে লিফটর ভিতর বেশি সময় আবদ্ধ হয়ে থাকবলগিয়া হয় তেন্তে তেখেত সংজ্ঞাহীন হয়ে পড়িব। গতিকে আমি অতি সোনকালে কিবা এটা করা উচিত।
0: রূপক, তুমি ঠিক কথাই কৈছা, কিন্তু তুমি কেনেকৈ জানিলা যে লিফট কাউন্টার বাফারত বিজুতি ঘটিছে?
1: মই গম পাইছো, মাত্র এটা সরু বিজুতি ঘটিছে, 10 মিনিটের ভিতরতে সেইটো ঠিক হৈ যাব।
0: রূপক, তোমার ওসর একো টুলবক্সও নাই, এনে অবস্থা তুমি বাৰু সেইটো কেনেদৰে ঠিক কৰিবা?
1: লিফটোর এইখিনিতে কোম্পানির দ্বারা এটা টুলবক্স আগতেই সংযোগ করে থৈছে, এটা সরু টুলবক্স। মই মোর কেমেরার সহায়ত এই বিজুতিখিনি ঠিক করিব পারিম।
0: না জানো আৰু কি কৰিব লৈছে।
1: ঠিকই ভাবিছা তুমি ললিতা, এই টুলবক্সটো ব্যবহার করে মই লিপখন ঠিক করিম।

তোমার কণ্ঠ বাদ দি মই মোর জন্মভূমির নকশা আঁকিব নোৱাৰো। তোমার কণ্ঠ বিয়পি আছে মোর আইৰ আকাশত।

শুনক শুনক শুনক রাইজ সকল, কেওআইসি আপডেট সংক্রান্তীয় মেসেজক আওকাণ নকৰিব, টোটালিকে কেওআইসি আপডেট কৰক। যদি

0: পরিচয় বা ঠিকনার কোনো পরিবর্তন হওয়া নাই, তেন্তে আপনার ব্যাংক বা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ বিসির ওসরলৈ যাব বা ব্যাংকত পঞ্জীয়ন হয়ে থাকা ইমেল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে, তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতিয়া প্রমাণ দেখাব। অ্যাকাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার KYC আপডেট করার বাবে আপনার ওসর গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালে যাও।
1: RBI কয়,
2: জানি লক, সতর্ক হয়ে রক।
3: শ্রোতাই হিন্দী বোল ছবির গীত শুনিছে আকাশবাণীর তেজপুরের। এইবার শুনক কৃষ্ণা কটেজ বোল ছবিখনের শ্রেয়া ঘোষালের কণ্ঠর এই গীতটি।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় ন?
1: প্রথমে বাজেট বনাবো লিখি, তারপিছত খরচ কর।
0: কিন্তু বা,
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই এ কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: অনুষ্ঠানত এইবাৰ শুনক ভুল ভুলীয়া বোলছবিখনৰ শ্রেয়া ঘোষাল আৰু এম জি শ্ৰীকুমাৰৰ কণ্ঠৰ এই গীতটি।

শ্রোতা ইমান পরে হিন্দি বোলছবির গীত কেটে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর আগবাব লো আমার দৈনন্দিন অনুষ্ঠান আজির দিন। আজি শনিবার রাষ্ট্রীয় দিনপঞ্জী অনুসরি 1433 ভাস্কর আব্দর আহিন মাহর আন দিন ইংরাজি 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 26 তারিখ। সমূহ শ্রোতাক আজির দিন অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো।